কৃষ্ণ দেব কার্যক্রমকে আগে বাড়াবার বা চর্চা করা সবজি বর্গীয় ফসলাম মে লগ বড় প্রমুখ কীট রোগ কারণ কৃষ্ণ দেব সবজি বর্গীয় ফসলাম জেসে আমরা টমাটর হ্যাঁ মির্চ হ্যাঁ গোবি হদি মে যে কীড়া বিমারিয়া লগ হো কটাই উপরান্ত জাদা লগ হো আপনার কটাই উপরান্ত খারাপ বাসু আপনার বচানি চাই এমে কৃষ্ণ বাবু জৈবিক প্রাকৃতিক তরিকা উপযোগ আপনার করি চাই সংরক্ষণ খেতে জেসে পোলি হাউস ও সহি তুড়াই প্রবন্ধন এমা আপনার সামিল হয় আপনার করি চাই সবজি আচ্ছি পেদাবি কৃষ্ণ বায়ু সংরক্ষণ কে আপনার বাত বিশেষ ধ্যান আপনার রাখন হ কীট এবং রোগ প্রবন্ধন মে সবজিয়া নুকসান পৌঁছা বড় কীট হেসে মাউ হফেদ মক্কি হফুন জনিত রোগ আসু আপনার বচাওয়ি চাই সবসে পেলি কৃষ্ণ বায়ু